শ্রীরামের পাদুকা বহন করে চতুরঙ্গ বাহিনী সহ ভরতের রথ চিত্রকূট পর্বত থেকে যখন ফিরে এলো অযোধ্যায়, সমস্ত পরিবেশ তখন নিরানন্দময়। রাজধানী নিষ্প্রদীপ, অভিশপ্ত নির্জনতায় চারিদিক আচ্ছন্ন, শোকমগ্ন পুরবাসী নির্বাক। শুধু মাঝে মধ্যে কিছু পেচক আর শৃগালের অশুভ চিৎকারে সচকিত হচ্ছে নগরীর বিবস প্রহর। ক্লান্ত বিষণ্ন মাতৃগণকে রাজপুরীতে রেখে শত্রুঘ্নর হাতে রাজধানীর দায়িত্বভার দিয়ে রথ ঘুরিয়ে ভরত চললেন পূর্ব দিকে, নগরের বাইরে নন্দীগ্রামে। আগামীকাল সেখানেই হবে রাজসিংহাসনের প্রতিষ্ঠা। সেই সিংহাসনেই স্থাপিত হবে শ্রীরামচন্দ্রের চরণধন্য সুবর্ণমণ্ডিত কাষ্ঠপাদুকা। চিরবলকলধারী সন্ন্যাসীর বেশে ভরত সেখানে বাস করে প্রতিনিধিত্ব করবেন শ্রীরামচন্দ্রের। চতুর্দশ বর্ষপূর্তিতে রঘুপতি রাঘব অযোধ্যায় প্রত্যাগমন করলে তাঁর হাতে রাজ্যভার বুঝিয়ে দিয়ে তবেই নগরে ফিরবেন ভরত। তার এই কঠোর সিদ্ধান্ত অবিলম্বে রাজ্যময় ঘোষণার নির্দেশ দিলেন তিনি। এই হল প্রাচীন ভারতবর্ষ। অযোধ্যার রাজসিংহাসনে যে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছিল, শুধুমাত্র আধ্যাত্মিক জ্ঞান, ভক্তি আর অন্তর্দৃষ্টির সমন্বয়ে কি আশ্চর্য সমাধান করলেন ভরত! ভারতের জাতীয় জীবনের এই ন্যায়নীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ওদিকে রামচন্দ্রের মনোভারাক্রান্ত, পিতার মৃত্যু সংবাদ, কৌশল্যা আর সুমিত্রা মায়ের চোখের অসহায় আরতি, লজ্জিতা কৈকেয়ীর নীরব ক্ষমা প্রার্থনা, ভরতের আন্তরিক আবেদন, সব মিলিয়ে চিত্রকূট পাহাড় যেন বিষণ্ণতায় থমথম করছে। সারা রাত নিজের মধ্যে ডুবে রইলেন শ্রীরাম। অনুপুঙ্খ পর্যালোচনা করলেন সমস্ত ঘটনার। ভেবে দেখলেন, চিত্রকূটে বাস করলে কারণে অকারণে নানান পরামর্শ নেবার ছলে ভরত ও অযোধ্যাবাসী বারবার তাঁদের দেখতে চলে আসবেন এখানে। তপবনের শান্তি বিঘ্নিত হবে, তাতে তারও হয়তো চিত্তচাঞ্চল্য দেখা দেবে। তাই স্থানান্তরে যাবার সিদ্ধান্তই নিলেন তিনি।

হৃদয় রঞ্জন রাম, তুমি একদিন আমার কাছে আসবে আমি জানতাম। তুমি আমার হৃদয়ে অধিষ্ঠিত আছো বহুকাল, কিন্তু মনে হচ্ছিল এবার নয়ন সুখ হয়ে দেখা দেবে। তোমাকে দেখে আমার এতকালের তপস্যা সার্থক হলো। তোমরা আমার

0: গ্রামে বসবাস করে আমাদের কৃতকৃতার্থ কর বৎস।
1: ভগবান অত্রি, আপনার চরণে আশ্রয় পাওয়া আমাদের জীবনের বিরল সৌভাগ্য। কিন্তু এমন নিস্তরঙ্গ নিশ্চিন্ত জীবন এখন আমাদের কাম্য নয় মনি। আমাদের সত্যসন্ধ পিতা আমাদের জন্য শোক ও সন্তপ্ত অন্তরে লোকান্তরে প্রস্থান করেছেন। তাঁর সেই যন্ত্রণার প্রতি শ্রদ্ধাশীল হবার জন্য, তাঁর অতৃপ্ত আত্মার শান্তি কামনার জন্য আমরা অধিকতর কৃচ্ছ্র সাধন করতে চাই। আপনি আপনি আমাদের তেমন কোনো সুগভীর অরণ্যের পথনির্দেশ করুন আর আশীর্বাদ করুন, যেন সত্য ধর্মের মার্গে সফল কাম হই আমরা।
0: ধ্রুবেশ্বর রাম, আমি দিব্য চক্ষে তোমার সিদ্ধিলাভ দেখতে পাচ্ছি। তোমার যদি তেমন ইচ্ছা, তবে আজ এখানে রাত্রিবাস করে আগামীকাল বরং দণ্ডকারণ্যে গমন করো। অন্তত এক রাত্রি তোমাদের আপ্যায়ন করে আমরা তৃপ্তি লাভ করি।
2: ওদিকে দেবী অনসূয়া কাঞ্চন কন্যা সীতাকে পেয়ে যেন হাতে স্বর্গের চাঁদ পেয়েছেন। মাতৃস্নেহে তিনি টলটল করছেন। অনেক কাল পরে যেন আপন কন্যাকে ফিরে পেয়ে পরমানন্দে সাজাতে বসলেন তাকে। কি দিয়ে কি সাজাবেন, কেমন করে সাজাবেন, তাই ভাবতে ভাবতেই তিনি দিশেহারা।

অত্রিমুনির আশ্রমে পরমানন্দে রাত্রি যাপন করে পরদিন সপরিবার রামচন্দ্র ঋষি ঋষিপত্নী আশ্রমবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে নরখাদক রাক্ষস আর হিংস্র বনজন্তু পরিবৃত দণ্ডকারণ্যের বনাঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করলেন। সূর্য যেমন বর্ষাকালে ঘন মেঘের আড়ালে অদৃশ্য হয়ে যায়, ঠিক তেমনিভাবে তাঁরাও এক সময় আশ্রমবাসীদের দৃষ্টির অন্তরালে।

দুস্তর বন্ধুর পথ পার হয়ে রাম, সীতা, লক্ষণ অবশেষে যখন পৌঁছলেন দণ্ডকারণ্যে, সূর্য তখন পশ্চিম দিগন্ত অভিসারী। তারা দেখলেন

0: মহারণ্যের বিশাল ক্ষেত্র জুড়ে তপস্বীবৃন্দের এক বিস্তৃত আশ্রম মণ্ডল, সম্মার্জিত, পরিচ্ছন্ন, পবিত্র, বিহঙ্গের কলতানে স্বর্গীয় বনবনান্ত, বিশাল অগ্নিশালা, বেদী, কুশ, সমেধ, জলপূর্ণ পাত্রে যজ্ঞভূমি স্নিগ্ধ গম্ভীর, ফলবান বৃক্ষশোভিত ব্রহ্মভবন তুল্য সেই আশ্রমে শ্রদ্ধাবনত রাম লক্ষণ ধনুকের জ্যা মোচন করে সীতাকে নিয়ে প্রবেশ করলেন। তাঁদের আগমন লক্ষ্য করে অগ্নিশুদ্ধ ঋষিগণ তখন স্বস্তি আর আশীর্বচন উচ্চারণ করতে করতে ফলমূল, পুষ্পরাজি ও উদক সহযোগে অভ্যর্থনা জানালেন।
1: হে রাঘব, আপনি ধর্মের পালক, দুষ্টের বিনাশকারী, আমরা আশীর্বাদ করি আপনি জয়যুক্ত হন।
2: আমরা আপনার রাজ্যে বাস করি, আপনি আমাদের প্রতিপালক হন।
3: আমরা অহিংস, ক্রোধ ও ইন্দ্রিয় জয় করেছি, তপস্যাই আমাদের ধন, আপনি আমাদের সহায়ক হন।
4: আমরা আপনার শরণাগত, গর্ভস্থ সন্তানের মতন আপনি আমাদের রক্ষা করুন।
2: রাক্ষস পরিবৃত এই অরণ্য আপনার শক্তিমত্তায় বিপদমুক্ত হোক।
3: হে ধর্মবৎসল দাসরথী, আমরা প্রার্থী হয়ে আপন সাত্যের কথা নিবেদন করার জন্য ক্ষমা প্রার্থনা করি।
4: ক্ষমা প্রার্থনা করি।
5: হে পরম জ্যোতি মহর্ষিগণ, আপনাদের এই সমবেত অভ্যর্থনা ও আশীর্বচন লাভ করে আমরা কৃতকৃতার্থ। আপনারা আমাদের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। এভাবে আপনারা আমার কাছে প্রার্থনা জানাবেন না, আমি আপনাদের আজ্ঞা পালক, পিতৃসত্য পালনের জন্যই আমি বনবাসী হয়েছি। আপনাদের সেবা করার সুযোগ লাভ তো আমার সৌভাগ্য। আমি আমার সর্বশক্তি দিয়ে রাক্ষসদের উপদ্রব থেকে আপনাদের রক্ষা করব। আপনারা নিশ্চিন্তে দেবার্চনা ও তপস্যা করুন, আপৎকালে ভ্রাতাসহ আমার পরাক্রম দেখবেন।
0: রামচন্দ্রের এই কথায় নিশ্চিন্ত হয়ে ঋষিগণ হর্ষধ্বনি করে রামকে সম্বর্ধিত করলেন। তাঁদের আমন্ত্রণে সেই রাত্রি তাঁরা সেই পুণ্যাশ্রমে কাটিয়ে পরদিন প্রভাতে দণ্ডকারণ্যের অন্যত্র পরিভ্রমণের আয়োজন করলেন। যাত্রাকালে এক প্রবীণ ঋষি এগিয়ে এসে আশীর্বাদ করে বললেন,
6: হে কাকুতস্থবীর, এখন তোমরা দণ্ডকারণ্যের আরো গভীরে প্রবেশের মনস্থ করেছ, তোমাদের যাত্রাপথ নির্বিঘ্ন হোক। এই বনে ভয়ঙ্কর যেসব সাপদের সঙ্গে রাক্ষসেরাও বাস করে, যেসব তপস্বীরা অশুচি বা অমনোযোগী থাকেন, তারাই রাক্ষসদের ভক্ষ হন। এদের মধ্যে বিরাধ নামে এক রাক্ষস আছে, সে দুর্জয়তম, যেমন বিভৎস তেমনি নিষ্ঠুর। সে এক অভিশপ্ত গন্ধর্ব, তার পূর্ব নাম তুম্বুর, কুবেরের সাপে সে এখন রাক্ষস। ব্রহ্মার বর লাভে অস্ত্রাঘাতে তার মৃত্যু হবে না, তুমি তাকে অশস্ত্রজনিত হত্যা করলে তবেই তার রাক্ষস জীবনের মুক্তি লাভ ঘটবে। তবে সে কাজ সহজসাধ্য নয়, তুমি সতর্ক থেকো।

কে তোরা মূর্খের দল? আমার সাম্রাজ্য এই দণ্ডক বনে ঢুকেছিস, তোদের কি মরণের ভয় নেই? আমি যব রাক্ষসের পুত্র বিরাদ, মাতা সতর্হিদা। এই বনে যত অশুচি

0: আসিয়াছি, ব্রহ্মার বরে তারা আমার খাদ্য। তোরাও তো দেখছি সন্ন্যাসীর বেশ ধারণ করে সুন্দরী স্ত্রীলোক সঙ্গে নিয়ে এই পদে ফুর্তি করতে এসেছিস। এখন তোদেরও ভোজন করে ওই সুন্দরীকে আমি ভোগ করব।
1: রামচন্দ্র তাকিয়ে দেখলেন মহারণ্যের সবখানি জুড়ে ভয়াল বিভৎসতা যেন মূর্তিমান রাক্ষসের মূর্তি ধরে তার সামনে এসে দাঁড়িয়েছে। বিরাট যেন বিকট চলমান এক অন্ধকার পাহাড়, গুহার মতো দুই চক্ষু তার, বিশাল উদর তার, বিস্ফারিত মুখ যেন নরকের দ্বার। রক্ত লোলুপ সেই নরখাদক পিশাচ ক্রুদ্ধ মূর্তিতে দাঁড়িয়ে আছে সামনে। হঠাৎ লক্ষণ মেঘমন্দ্রস্বরে বলে উঠলেন,
2: ওরে রাক্ষসাধন বিরাট, তুই কি জানিস কোথায় তুই মূঢ় হাস পালন করেছিস? তোর সমন যে তোর সামনে উপস্থিত, ইনি কাকুতস্থ বিদ্যাসরথী শ্রী রামচন্দ্র, পিতৃসত্য পালনের জন্য বনবাসী হয়েছেন। এই ধর্ম প্রাণ পরম পুরুষের জীবন লক্ষ্যে আর যা সীতা সম্পর্কে তুই কটুভাষ করে তোর মরণ ডেকে এনেছিস, আজ এই রামানুজের হাত থেকে তোর নিস্তার নেই।
0: তাই নাকি? তবে শ্রদ্ধাকে বাধা দে, ওই স্ত্রী লোকটিকে নিয়ে আমি চললাম গুহায়, তারপর ফিরে এসে তোদের খাবো। অনেকদিন শুকনো ঋষি মাংস খেয়ে খেয়ে আমার অরুচি হয়ে গেছে, আজ তোদের রসালো মাংস চিবিয়ে একটু সুপ পাবো।
1: এই কথা বলে বিরাদ ছোঁ মেরে সীতাকে তুলে নিল, আর সঙ্গে সঙ্গেই রাম আর লক্ষণের বজ্রবাণ ও অগ্নিবাণ বিদ্ধ করল বিরাটকে। কিন্তু সেই ভয়ঙ্কর তীর রাক্ষস হাই তুলতেই খসে পড়ল তার শরীর থেকে। তখনই রামের মনে পড়ল, ব্রহ্মার বরে অস্ত্রাঘাতে তো মৃত্যু হবে না বিরাধের। কিন্তু ক্রুদ্ধ রাক্ষস ততক্ষণে ভয়ঙ্কর এক ভল্ল নিক্ষেপ করেছে ওদের দিকে। মুহূর্তেই রামের বাণে সেই ভল্ল শতধা হয়ে ছড়িয়ে পড়ল। বিরাট তখন রাম লক্ষণকে কাঁধে তুলে নিয়ে সীতাকে মুঠোয় ধরে গভীর অরণ্যের দিকে এগিয়ে চলেছে। কিন্তু চকিতে অসীম শক্তিমান দাসরথীরা বল প্রয়োগে রাক্ষসের দুই বাহু ভেঙে ফেলতেই যন্ত্রণায় কাতর হয়ে সে ভগ্ন পর্বতের মতো মূর্ছিত হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। তারপর পদাঘাতে পদাঘাতে তাকে মৃতপ্রায় করে রাম পা দিয়ে তার কণ্ঠ রোধ করে রাক্ষসকে সমাধিস্থ করবার জন্যে লক্ষণকে গর্ত খুঁড়তে বললেন।
0: পুরুষশ্রেষ্ঠ রাম, মোহবশত আমি তোমাকে চিনতে পারিনি, তুমি ইন্দ্রতুল্য শক্তির অধিকারী, তোমার হাতে আমার মৃত্যু হলে আমি শাপ মুক্ত হব, এই ছিল আমার ভাগ্য লিখন। তুমি আমাকে উদ্ধার করলে রাম, তুমি আমার প্রণাম নাও। এখান থেকে দেড় যোজন দূরে তুমি সর্বভঙ্গ মুনির আশ্রম পাবে, তাকে দর্শন করো, তার কাছে তুমি সঠিক পরামর্শ পাবে। আর অনুরোধ, মৃত রাক্ষসদের অন্ত্যেষ্টির রীতি অনুযায়ী ওই পর্বত গহ্বরে আমাকে অগ্নিদগ্ধ করো।

0: সরভঙ্গমণির আশ্রমের কাছাকাছি আসতেই আশ্চর্য এক দৃশ্য দেখলেন তাঁরা। দেখলেন নবোদিত সূর্যের মতো একখানি রথ মাটি স্পর্শ না করে শূন্যেই অবস্থান করছে। সেই রথের অশ্বগুলির দেহবর্ণ হরিত, তাতে এক জ্যোতির্ময় পুরুষ বসে সরভঙ্গমণির সঙ্গে সম্ভাষণরত। রাম চিনতে পারলেন তাকে, তিনি ইন্দ্র। কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই অন্তর্হিত হলেন দেবরাজ বাসব। রাম সীতা লক্ষণ এগিয়ে এসে সরভঙ্গমণির চরণ বন্দনা করলেন। তিনি তখন অগ্নিহোত্রে রত ছিলেন। রামকে দেখে বড় প্রসন্ন হলেন, তাঁদের আতিথ্য গ্রহণের জন্য আমন্ত্রণ জানালেন। তখন রাম বিনীতভাবে বললেন,
1: ভগবান, দেখলাম দেবরাজ ইন্দ্র আপনার সাক্ষাৎকারে এসেছিলেন। আপনার আপত্তি না থাকলে তাঁর আগমনের কারণ জানতে বড় আগ্রহ হচ্ছে।
2: বৎস রাম, আমি উগ্র তপস্যার বলে মানবের দুষ্প্রাপ্য ব্রহ্মলোক অধিকার করেছি। ইন্দ্র সেখানে সশরীরে নিয়ে যাবার জন্য নিজে রথ নিয়ে এসেছিলেন, কিন্তু তোমার মতো প্রিয় অতিথিকে দর্শন না করে আমি কোথাও যাব না সেই কথাই জানিয়ে দিলাম তাঁকে। নরোত্তম রাম, আমি তপস্যা বলে ব্রহ্মলোক স্বর্গলোক সহ যাবতীয় শুভ অক্ষয় লোক অর্জন করেছি। আমার অভিলাষ ওইসব অমৃত লোক আমার পরিবর্তে তুমি গ্রহণ করো।
1: মহর্ষি, আপনার স্নেহের কথা আমার চিরদিন মনে থাকবে। তবে আমি আপন যোগ্যতাতেই সর্বলোক জয়ের প্রত্যাশী। শুধু এই সময় এই কাননে কোথায় আমাদের বাসযোগ্য স্থান আছে অনুগ্রহ করে সেই নির্দেশ দিন।
2: মহামতি, আমার মনে হয় সেজন্য ব্রহ্মর্ষি অগস্ত্যের আশ্রমে যাওয়াই এখন তোমাদের পক্ষে সমীচীন হবে। তিনি নিজ তেজে রাক্ষসদের দমন করে দক্ষিণাঞ্চল মানুষের স্মরণযোগ্য ভূমিতে পরিণত করেছেন। এখন সেই নরমাংসভোজীরা দূর থেকে সেইটিকে দৃষ্টিপাত করে, কিন্তু কাছে আসার সাহস পায় না।
1: আপনার আদেশ শিরোধার্য মহারিষি।
2: রাম, আশীর্বাদ করি ছায়ার মতো সহচরী সীতা আর সুমিত্রা নন্দন লক্ষণের সঙ্গে তোমাদের যাত্রাপথ বিঘ্নরহিত এবং মঙ্গলময় হোক। আমি এখন মহাপ্রস্থান করব, কিন্তু আমার অনুরোধ আজ রাত্রে তোমরা আমার আশ্রমে নিশি যাপন করো এবং আমার প্রস্থান পর্ব অবলোকন করো।
0: এই বলে সরভঙ্গমণি অগ্নি প্রজ্বলিত করে মন্ত্রোচ্চারণ করতে করতে ধীর পায়ে সেই পবিত্র হুতাসনে প্রবেশ করলেন। ধীরে ধীরে সেই অগ্নিশিখার মধ্য থেকে প্রদীপ্ত অনলের মতো এক জ্যোতির্ময় পুরুষ উত্থিত হয়ে ব্রহ্মলোকে বিলীন হয়ে গেলেন।